আমরা এই বিরাট তো খুশি পিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন ঢুকেই তো পাইন আমিও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু সাতর এডুকেশন সেন্টার সিপিএন মা কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাও নে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মাই ব্যাংক মাই সব স্কুল অফিস দুন সং সংস্থা মা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিজি ক্যামেরার ভরপুর দু ইন্টারনেট পানি জোড়িনছ থাও ফোন নম্বর 0-21-545-787-98-4-20-35-541 গুড ভেরি গুড ভেরি গুড।